0: তেনেবাসির নেতে কে তাকিয়াবা শিরা লাবেলে বা হাসাই ফেলবে বে তাঙ্কি নে হাঁসাম বে উজা থে বার বারাক নে বে ইনতাও না আমি দি সিরি দিয়া হাসাই সের নেতে কে তাক ইনি পয়স তা তাঙ্কি বো নে ইনি আমি পার্টি করাই উজা হতো না নেবে আহরে আহর সে মানে লারা হরে বে নে মাইলা পারা ইনতাও বা ওই নে তেঙ্কি রেসপন্ড দেবে সেটা ইডা সের নে তে নে কালো কে তাক হনে প্রাতি আমি হেনে তুন বে নে স্ট্রাগলে তো না আইরেনে আতুরে জলে প্রবলেম মা গিডেন এডি ও আমি তাঙ্কি নে দি আল তাঙ্কি নে মত মা কোনা ব্রাতি আমি হেনে নে বেমস দার সামবে আমি উজামস দার রুমা হান সামবে আতু হালো হান তো কুড়া মোড রুমা কুড়া হানো নে নে আমি নে লাপাইলাও না তাম বে স্ট্রাগন তাম এটা কুড়া মোড প্রিতিং বেবার ই হানে আমি আলিয়া তোলু হাম হেলা গাবুন দেনে সামবাই হেনে আলিয়া হান নে কান আমি হেলা লাবে লা তুইরবে আলিয়া রে হেল আমি আলিয়া মোমেতা লাও মসেল হানে দরমুডা কো মসেল হানে কামে গো হো মসেল হানে নার তুতু মসেল হানে আমি নে হান সামবে চাম্পুর আমি জাদুর নে হুসি ইস্তরা না মাই ফলনে নে মোমেতা বা হুসি ইজন নিনি নে মানে লাভ হাত পলো না ছুকু রুয়া মহেলা বালিজা মেস্তরা লেন দনা সরি মানে লাভ হাত কুড়াম হান সামবে আত কুড়া বারাকলিও ইহানে আত কুড়া বারাকলি হবলে হান সানে নিয়ে স্ত্রা হবলাই দিলা তাম্বা বেসেরা বুয়াত কুতুল মুতি নে নিয়ে কানু বা কার না কোনো হতো বেড়াতে নিয়ে কার হবলা দিলা দিলা মাতে হতো তা মানে আমি ইহালার মা কুড়া না কোনো ভাবাসাইতে হতো তাম বুয়াত কুতুন নে নে নিয়ে মা কায়ের না নেনে নিম কালো এফারি না তাহান লাই হলে নিয়ে কার হবলা দিলা দিলা মাতে হতো
1: Entre tanto, coordenador extensionista y apuesto administrativo Bazertete Felizmino González Hateten. Aproveita estado emergencia y a iniciativa coordenamalu o comunidade selu halofini batanjarinas no Sabraka. Informação completo maita acompanha hamutu.
2: Proceso ami halaiba pembibitan Sabraka wane, ami aproveita estado emergencia nian, entam doke halimarhia uma. Da ami coordena malu, bolu malu, ami halo aktividade dene, atune hodi halo aktividade, atune to be estado emergencia de hoto, ami beleba halo servisu entai dene, ami realiza tena. Idene ami nia inisiativa rasik, ami bolu malu hosi kolega extensionista, kolega floresta, imos kolega plantas, halo pimbibitan ba tanjarina e Sabraka, honi montante debe ma ami plan maksi halo maji minus atu besik be 10.000 APS, depois idane ami siharetan ai wan silo kanesan mangustaun rambutan sekar kamutu ko CWS ami mos bele prepara ID la California atune bele ajuda mos ba itania agricultor teliu ba tanjarina idane ami hola di jaun katak se Persija Barak ami se faan mai be amutu ko NGO CWS nian entan ami bele apuyu ba tarje tu CWS nya lili ya suku ne pema CWS servisu ba ida ne hansa ne ini su tamba premiru ho hare ho si problema pasadu kata CWS apoyo material e fini balu ba itne agrikultur sira nabe topin ba balu halo tuir para halo pin bibitan e balu la halo pabe ita tuir itne observa kata sira halo pin bibitan e resultado la iha enta idane hamosu inisiativa ida hosi hau ho kolega staff CWS nian ami koko para halo diskusau atu kriya aktividade ida iha fatin ida konsentre fatin ida depois maka ita bele distribui tempo ida
1: Felizmino Gonçalves nia observa durante ne ba familia tazetu nebe CWS apoio material ba barak makla halo fini
2: preparasaun hosi be pembibitan tanjarina ne maka primeiro ami tenki identifica fatne primeiro maka tenki asesu babe asesu badalan asesu mas balina komunikasaun segundo maka ami tenki buka be fini tenki fini dia terceiro maka ita tenki buka raimeta ne be maka honia be composisaun trisaun ne mak as atune weni ta halo pembibitan labele mortalidade ne tenki minus labele mais kona pembibitan dari bema ami halo agora ne fuin ami halo mai be involve iha be aktividade extensaun quasi tina sanu luresin ami hamutu ko itne komunidade sira me ami halo pembibitan mai be ida ne fuin primera vez ami halo ambolo malu ia ami kria konsentra kolega extensaun extensionista iha fatin ida ne mam fuin halo
1: iha fatin hanesang povo agricultor Florindo dos Santos apoio husi CWS oferece modo musang halo cantareiros hodi kuda modo no hakiak manu kazal atu sustenta umalarang no oang nia skola.